0: আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছন বন্দিতা মিশ্র। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্কর অধ্যক্ষতাতি গলাকাল রাজ্য ক্যাবিনেটর 48 নম্বর বৈঠক হয়েছে। বৈঠকটি 11টা বিভাগর 16টা প্রস্তাবকে আলোচনা উত্র অনুমোদন করা যাইছে। বৈঠক উত্র মুখ্যমন্ত্রী শ্রী মাঝি শাসন মুখ্য ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর 25 বছরর কার্যকাল পুরা হইতিবার অবসরে তাঙ্কু অভিনন্দন জনাইকরি রাজ্য ক্যাবিনেট থি সংকল্প পারিত হইতিবার বাবদে গণমাধ্যমকে সূচনা দেইছন।
1: মাননীয় নরেন্দ্র মোদীজি 25 বছরর নিরবিচ্ছিন্ন সেবা ও সংকল্প পাই তাঙ্কু মু অভিনন্দন এবং শুভেচ্ছা অর্পণ করুছি। দেশর ভিত্তিভূমির বিকাশ, শিল্পায়ন, আত্মনির্ভরতার মন্ত্র, যুবশক্তির প্রতিভার উপযোগ, গরিব লোকঙ্কর সামাজিক আর্থিক স্থিতির ব্যাপক পরিবর্তন আনি তার সবু ক্ষেত্রে আজ পরিবর্তনর গোটিয়ে স্পষ্ট ঝলক দেখিয়া পাই মিলুছি। আমার সমৃদ্ধ ওড়িশা গঠনর লক্ষ্য খুব শীঘ্র পূর্ণ হইপারিব বলে মোর পূর্ণ বিশ্বাস অছি। আমার যে ভিজন অছি যে 2036 সমৃদ্ধ ওড়িশা, তাকে মধ্যে নিশ্চিত ভাবে আমি পূরণ করিপারিব। ওড়িশা নিশ্চিত ভাবে বিকাশ ক্ষেত্রে বহু আগুক যাইপারিব।
0: বৈঠকর নিষ্পত্তি অনুসারে রাজ্যের সবু সরকারি আউ সরকারি অনুদানপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ন 9-10 শ্রেণীর ছুঁয়াঙ্কু সরকার মাহালিয়া বহি যোগাই দেবে। 2025-26 নু 2029-30 পাঁচ বছরে 284 কোটি টঙ্কা খরচা করা যিবা। আউ ইতি 28,70,000 ছাত্রছাত্রী লাভ পাইবে। সেন্তা সহরাঞ্চলন জল নিষ্কাশন লাগে 2030-31 তক 500 কোটি টঙ্কাকে ক্যাবিনেটর মঞ্জুরি মিলিছে। আইবা নভেম্বর নু মূল হেবারকে থিবার কটক মহানদী ওয়াটার ফ্রন্ট যোজনা লাগি টেন্ডর কে ভিল ক্যাবিনেটর মঞ্জুরি মিলিছে। বলাঙ্গীর জেলা সৈতলা ব্লক তুস্তাপালি গাঁ পাশে থিবার অন্তনদী জলাশয় প্রকল্প টেন্ডর কে ভিল ক্যাবিনেটর মঞ্জুরি মিলিছে। ইথি লাগি 105,62,00,000 টাকা খরচা হবা। মড্ডি সমস্যার সমাধান সহিত এটি 12টা গাঁকে বরষ্টা যাক পিবার পাই যোগাই দিয়া যিবা। বৈঠক উত্র মুখ্য শাসন সচিব অনুগর ক্যাবিনেট বৈঠক টি নিয়া যাইথিবার অলগা সব প্রস্তাবর নিষ্পত্তি বাবদে গণমাধ্যমটি সূচনা দেইথিলে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ যাজপুর জেলা কলিঙ্গনগর ঠানে শিল্প প্রকল্প মানকর শিলান্যাস উদ্ঘাটন সমারোহটি যোগ দেবে। মুখ্যমন্ত্রী মোট 39,383 কোটি টঙ্কার 46টা শিল্প প্রকল্পর শিলান্যাস ও শুভারম্ভ করবে। যেথির লাগি 42,512টা নিযুক্তি

শ্রোতাবন্ধু, বর্তমান সময় এবে নবরাত্রি পালনর দুর্গাপূজা সময়ের, চারিআড়ে এবে উৎসবমুখর, সহরর পল্লী যাই মাঙ্ক আগমনরে হসি উঠুচি। দেবী দুর্গাঙ্কর নটি স্বরূপ নবদুর্গা ভাবরে পরিচিত। এই নবদুর্গা রূপ দেবী পার্বতীঙ্ক জীবনর আধার করেছি। দেবী পার্বতীঙ্কু শক্তির সর্বোচ্চ স্তর ভাবরে গ্রহণ করা যাইছি। নবরাত্রি পালন সময় দেবীঙ্কর নটি যাক স্বরূপ পূজা পাইথান্তি। প্রথম দিবসরে পূজা পাইথান্তি মা শৈলপুত্রী। দক্ষঙ্ক কন্যা সতী যজ্ঞকুণ্ডরে আত্মাহুতি দেবা পরে পর্বতরাজ হিমালয়ঙ্ক কন্যা ভাবরে জন্মগ্রহণ কলে। শৈলঙ্ক পুত্রী ভাবরে তাঙ্কু শৈলপুত্রী ভাবরে পূজা করা যায়। দ্বিতীয় দিনরে পূজা পাঁতি মা ব্রহ্মচারিণী। দেবদেব মহাদেবঙ্কু পুনশ্চ স্বামী ভাবরে পাইবা পাই দেবী করন্তি তপ। তপময় কন্যা রূপক ব্রহ্মচারিণী রূপরে পূজা করা যায়। তৃতীয় দিনরে পূজা পাঁতি মা চন্দ্রঘণ্টা। দেবী পার্বতীঙ্কর

শ্রোতাবন্ধু পুণিথরে আমি আসি পৌঁছে যাইছু কার্যক্রমের শেষ পর্যায়ে। বিদায় নেওয়া পূর্ব গোটিয়ে কথা, মা দুর্গাঙ্ক আগমনী হয়ে সারিছে এ ধরারে। মাঙ্ক ছত্রছায়া এবং আশীর্বাদ আম সমস্ত উপরে থাকু। আউ এ ধরা হসি উঠু খুশির পুলকরে। কার্যক্রম কেমিতি লাগিলা মতামত নিশ্চয় দেবে। আমাকে হোয়াটসঅ্যাপ করিবার নম্বর হচ্ছে 8895994143। আজ পাই কার্যক্রম সহ মুথিলি নিহারিকা রহুচি। নমস্কার।

0: আকাশবাণী ভবানীপাটন বর্তমান চূড়ান্ত যশোর কথা।
1: হেন্তা তো আমার চাষি দাদামনে বরষ সারা ভিনে ভিনে প্রকার চাষ করেছিসন, যেন্তাকি আলু, সারু, কুন্দরু, মাখন আর লইনি। তো এইসব চাষ কলা ভিতরে কিছু এন্তা বি আমার চাষি দাদামনে অছন, যেন মনে তাকর মুখ্য ফসল ধান বি করিথিসনে। যদি এবর সময়াকে দেখমা বইলে এই বর্ষা দিনিয়া ধান ফসল আমার চাষি দাদামনকর লাগি বেশি গুরুত্বপূর্ণ। এটা কারণ হচ্ছে যেনে পায়ের টিকে সুবিধা অছি সে জায়গা মনকে ছাড়ি দেলে অধিকাংশ চাষি দাদামনে এই ধান উপরে নির্ভর করিতিসনে। আর ই চাষ করবার সময়ানে ধান ফসল নে ভিনে ভিনে প্রকার পোক মানে আক্রমণ করিতিসনে। ই পোক মনকর ভিতরে কাঁড়বিন্ধা পোক, ধড়া পিঠিয়া, গুন্ডি পোক, পত্রমুড়া পোক, বঙ্গি পোক, নলি পোক, কটুয়া পোক, বরিহা পোক, গন্ধি পোক, এসব পোক মনকর উৎপাদ বেশি করে বড়ি যাইতিসিয়ে। কথা হচ্ছে ইমনকে দমন করবার লাগি সাদা হি পাশে বজারে মিলুথিবার কীটনাশক ঔষধকে আমার চাষী দাদামানে ব্যবহার করিতিসনে। মাত্র পরিবেশ সুরক্ষা কথা চিন্তা করমা বইলে আমার চারবাটে থিবার ভিনে ভিনে গছ মনকে আমার চাষী দাদামনে ব্যবহার করি করি ই পোক মনকে দমন করি পারবে। তো ই গছ মনকর ভিতরে গোটে গছ আছে নিম গছ বলি করি। ধান ফসলর পোক দমন লাগি নিম গছর ভিনে ভিনে অংশকে কেন কেন হিপাশে ব্যবহার করা যাই পারবা ই কথা গোটেকে বি আমার চাষী দাদামনে নিহাতি জানবাকে পড়বা। আমি যে নিম মঞ্জি বলি করি কহুছু এটাকে প্রয়োগ করমা বইলে এটা পোক মনকর অন্ডা দেবার ক্ষমতাকে কমেই দিতিছি আর পোক মনকর বংশ বিস্তার হেবাকে নেই দিয়ে। এটা এন্তা হেবা বইলে পোক মনকর সংখ্যা কমি যা আর ফসলকে সেমনে বেশি ক্ষতি বি নেই করি পারন। সেন্তা কাঁড়বিন্ধা পোক দেখা যাচ্ছে বইলে হেক্টর পিছা 20-30 কিলোগ্রাম মঞ্জির খদরা গুণকে জমিনে বিছে দেমা বইলে এটার দ্বারা বিশেষ গছ মনকে আর রোগ পোক নেই লাগে না। মাত্র পোক সংখ্যা অধিকা থিবা বইলে অধিকা মাত্রানে মঞ্জির গুণ আবশ্যক হেবা। মঞ্জিকে যদি গুণ নেই করি পারুচন বইলে গোবর খত নেই হলে ওদা মাইট সনে মিশে দি করি আগ্রু রখিদেমা বইলে সেটা নরম হি করি খত আর মাইট সনে মিশি যা আর তাকে আমি জমিনে দেবার লাগবি সহজ হেবা। সেটা আর গোটে গছ আছে তাকে করঞ্জ বলি করি কহেসনে। এই করঞ্জ গছর তেলকে ধানর মাটিয়া গুন্ডি পোক, ধড়া পিঠিয়া গুন্ডি পোকর দমন লাগি নিম তেল ভলিয়া এটাকে আমি ব্যবহার করি পারমা। মঞ্জি গুণ নেই হলে মঞ্জি মিশা খত নেই হলে মাইটকে ধান ক্ষেত নে বিছি দেমা বইলে পোক মনকর আক্রমণ কমি যাই সিয়ে। সেটা আর গোটে কছে কচিলা বলি করি এই কচিলা মঞ্জিকে উদা গোবর নেই হলে মাইট সনে মিশে করি খত প্রস্তুত করি করি তাকে কাঁড়বিন্ধা পোক লাগি আমি ব্যবহার করি পারমা। তো কচিলা মঞ্জিকে সিঝে দি করি সে পানকে ফসল উপরে ঝিটি দামা বইলে পোক মনে আর ধান গছকে নেই খাই পারন না। সেটা আর গোটে কছে পায়ন মির্চা বলি করি আর কে কে তাকে গালপুড়ি বলি করি কহেসনে। এই গছ সংসতিয়া মাইট নে রাস্তার তরাপটিয়া নাল মনকে এই গছ বেশি দেখবাকে মিলসিয়ে। গছর পতরকে মচকি দি করি যদি দিহির কহল অংশ নেইটাকে লগামা বইলে পুড়লা পড়া লাগসি এটা। সেতির লাগে এটাকে আমার গাঁ গহলি নে লোক মনে এটাকে গালপুড়ি বলি করি কহিথিসনে। এই গছর পতরকে বাটি করি নেই হেলে শুখলা পতরকে গুণ করি দি করি 1 লিটর পায়ন নে সাবুন পায়ন সনে মিশে করি এটাকে ফসল উপরে ঝিটমা বইলে ই মাটিয়া গুন্ডি পোক আর নলি পোককে নিয়ন্ত্রণ করা যাই পারবা। তো চাষী দাদা মানে ই সবকে ব্যবহার করি করি আমি আমার ধান ফসলকে মারাত্মক বিষ আর নিম্নমানর কীটনাশক প্রয়োগ নু দূরে রখবার সনে সনে আমি আমার পরিবেশকে বি সুরক্ষা দি পারমা।
0: শুনিলি যশোর কথা।

소름 있어. শুনিলে সারাদিও দুর্গাপূজা উপলক্ষে নাটকর বিশেষ প্রসারণর কার্যক্রম।

0: জোশ টিম গঠন করা যাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবরাত্রি চতুর্থ দিবসে আজ মা কুসুমান্দাঙ্কু প্রার্থনা করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদি সমস্ত নাগরিকঙ্ক সুখ সমৃদ্ধি ও উত্তম স্বাস্থ্য কামনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত এবং আসিয়ানর শান্তি স্থির এবং মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠন দিগরে স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছেন। শ্রী সিং আজ আসিয়ান ভারত প্রতিরক্ষা ফোরমকে উদ্বোধন দেওয়া অবসরের কইছন্তি ভারতের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দৃষ্টিকোণ এবং আক্ট ইস্ট পলিসির কেন্দ্রে আসিয়ান রয়েছে এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে সহভাগীভাবে কার্য করা লাগি প্রতিবদ্ধতা প্রকাশ পাইছে। শ্রী সিং কইছন্তি উভয় ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জলভাগ সামুদ্রিক ক্ষেত্রে সংযোগ হয়েছে ও এর নিরাপত্তা উভয়ঙ্ক দায়িত্ব বলে সে কইছন্তি। 2026 আসিয়ান ভারত সামুদ্রিক সহযোগ বর্ষ ভাবে অভিহিত করে প্রতিরক্ষা মন্ত্রী সামুদ্রিক সতর্কতা ও সচেতনতা এবং সূচনা আদান প্রদান ও অন্যান্য ক্ষেত্রে সামর্থ্য দৃঢ় করা বিষয় উপরে আলোকপাত করেছেন। শ্রী সিং ভারত আসিয়ান মিলিত গবেষণা অভিযান লাগি প্রস্তাব দিয়েছেন, যা সামুদ্রিক সুরক্ষা, বিপর্যয় পরিচালনা, সাইবর আক্রমণ এবং আধুনিক প্রযুক্তি বিদ্যার প্রভাব উপরে ধ্যান কেন্দ্রিত করিব। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণী। কেন্দ্র বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল কইছন্তি গত 4 বর্ষ মধ্যে ভারত 38টি বিকশিত রাষ্ট্র সহ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। নয়াদিল্লিরে আজ ব্লুমবর্গ নিউ ইকোনমি ফোরমে উদ্বোধন দেই মন্ত্রী শ্রী গোয়েল কইছন্তি ভারত তার ব্যবসায়ী মানঙ্ক লাগি সুযোগ বৃদ্ধি করিবাকু লক্ষ্য রাখিথিবা বেলে বিশ্বস্তরীয় সহভাগী মানঙ্ক লাগি ভারতের বজার উন্মুক্ত করা নিমন্তে উদ্যম করুছি। সে কইছন্তি 2014 পূর্বরু ভারতের বাণিজ্যিক চুক্তি সম্বলিত অর্থনৈতিক জিডিপি পরিমাণ 10 ট্রিলিয়ন ডলার থিবাবেলে এবে এহা 70 ট্রিলিয়ন ডলারকু বৃদ্ধি পাইছি। শ্রী গোয়েল কইছন্তি ভারত এবে কানাডা, মেক্সিকো, ইউরেশিয়া এবং অন্য কতক দেশ সহ বাণিজ্যিক চুক্তি লাগি আলোচনা জারি রাখিছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্বজনীন জীবনরে 25 বর্ষ পূরণ করেছেন। জনসেবার দেশসেবা মন্ত্রক আধার করে তাঙ্কর এই জয়যাত্রা জারি রয়েছে। সেবা ও সুশাসনর এই দৃষ্টিকোণকে নেই 2047 সুদ্ধা বিকশিত ভারত গঠনর লক্ষ্য হাসল দিগরে সরকার নিরন্তর কার্য করুছন্তি। সমাবেশী বিকাশ ও সামাজিক সশক্তিকরণ মাধ্যমে এই প্রয়াস জনজীবনরে পরিবর্তন আনিছি। আজ আমার স্বতন্ত্র শৃঙ্খলার আসন্তু জানিবা কিপরি ভারতের বিকাশ ও জাতীয় সুরক্ষাকে সুদৃঢ় করিবারে রণনৈতিক দৃষ্টির গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চলের ভিত্তিভূমির বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করুছি। অরুণাচল প্রদেশের অবস্থিত সেলা টনেল রণনৈতিক দৃষ্টির গুরুত্বপূর্ণ তওয়াং অঞ্চলকে বর্ষসারা যাতায়াত সুবিধা যোগাই দেউছি। সীমান্ত সড়ক সংগঠন দ্বারা নির্মিত এই গুরুত্বপূর্ণ প্রকল্পকে প্রধানমন্ত্রী শ্রী মোদি 2024 মার্চ 9 তারিখ দিন দেশ উদ্দেশ্যে সমর্পণ করেছিলেন। পূর্ব হিমালয়ের দুর্গম পার্বত্য অঞ্চলের প্রায় 13,000 ফুট উচ্চতার নির্মিত এই টনেল ভারতের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এক উল্লেখনীয় সফলতা। সামরিক দৃষ্টির মধ্যে এই টনেলের বিশেষ গুরুত্ব রয়েছে। এদ্বারা সীমান্ত অঞ্চলকে সেনাবাহিনী, সামরিক উপকরণ ও অত্যাবশ্যক সামগ্রীর পরিবহন অধিক সুগম হয়ে পড়ছে। সেলা টনেল কেবল এক যোগাযোগ প্রকল্প নুহে, এ জাতীয় সুরক্ষা ও আঞ্চলিক বিকাশ মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতু। এ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কইছন্তি
1: নর্থ ইস্ট কে বিকাশ কে লিয়ে হামারা ভিজন অষ্ট লক্ষ্মী কা রহা সাউথ এশিয়া আর ইস্ট এশিয়া কে সাথ ভারত কে ট্রেড ট্যুরিজম আর দূসরে রিশতো কি এক মজবুত কড়ি ইয়ে হামারা নর্থ ইস্ট বননে যা রহা হ্যায় আজ ভি হ্যাঁ এক সাথ 55,000 করোড় রুপি হামারা ভিজন ভূত অদ্ভুত বাতাবরণ হ্যায়।
0: নয়াদিল্লিরে আজিঠারু বৃহত্তর ভারত আন্তর্জাতিক সম্মেলনী আরম্ভ হেউছি। বিশ্বব্যাপী ভারতের সাংস্কৃতিক সংযোগ শীর্ষক এই সম্মেলনী সংস্কৃতি মন্ত্রণালয় পক্ষরু আয়োজন করা যাইছি। 3 দিন ধরে অনুষ্ঠিত হওয়াকু থিবা এই সম্মেলনী 50টি দেশের প্রতিনিধি, রাষ্ট্রদূত তথা সংস্কৃতি ক্ষেত্রের বিশেষজ্ঞ অংশগ্রহণ করিবে। সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবত সম্মেলনীরে যোগ দেবার কার্যসূচী রয়েছে। ভারতের ঐতিহাসিক ও সমসাময়িক সাংস্কৃতিক সংযোগ উপরে বৈঠকরে আলোচনা বৈঠকমান অনুষ্ঠিত হব। ভারত ওয়েস্টইন্ডিজ মধ্যে চলিত পুরুষ বর্গ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচ আজ খেলা যাব। হায়দ্রাবাদ সন্ধ্যা 7টায় এই ম্যাচ আরম্ভ হব। 5টি সিরিজে ভারত এপর্যন্ত

0: 8টারু অপরাহ্ন 2টা পর্যন্ত ভোট গ্রহণ করা ফলাফল ঘোষণা করা হবে। 16 তারিখ পূর্বাহ্নে নবনির্বাচিত প্রতিনিধি শপথ গ্রহণ অনুষ্ঠিত হব। উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করুথবা সমস্ত প্রার্থী শুভেচ্ছা জনাইছন্তি। বিনা হিংসার শান্তি শৃঙ্খলার সহ মতদান করা শ্রী সুরজ ছাত্রছাত্রী মানুষ নিবেদন করেছন্তি।
1: ছাত্র নেতৃত্বকু উপযুক্ত সুযোগ এবং অবসর দেওয়া যাইকি দীর্ঘ বর্ষর বন্ধ থাকা এই নির্বাচন কু আউথরে করা যাচ্ছে। বিভিন্ন পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমস্ত মো তরফ শুভেচ্ছা জনাওছি এবং সবু ইনস্টিটিউশনস যেউতরে ইলেকশন হেউছি সমস্ত মোর অনুরোধ রহিব, সবু ছাত্রছাত্রী মোর অনুরোধ রহিব, বিনা হিংসারে এবং এ গোটে গণতন্ত্রর অনুভব কু নেবা পাই সমস্তে আগে আসন্তু, শান্তি শৃঙ্খলার সমস্তে মতদান করিবাকু মো তরফ বিশেষ অনুরোধ।
0: সূচনা অনুযায়ী রাজ্যের 328টি মহাবিদ্যালয় এবং 13টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হব। 202টি মহাবিদ্যালয় এবং 3টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বদলরে ছাত্র সংসদ চয়ন করা হবে। রাজ্যের আগামী পঞ্চায়েত ও পৌর নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ ও ত্রুটিশূন্য ভোটর তালিকা প্রস্তুতি পাই রাজ্য নির্বাচন কমিশন পক্ষরু আসন্তা 26 তারিখর ঘরকু ঘর সর্ভে আরম্ভ হব। এ সম্বন্ধে রাজ্য নির্বাচন আয়ুক্ত মধুসূদন পাড়ি আসন্তাকালি অপরাহ্নে ভুবনেশ্বরস্থিত কার্যালয়ে গণমাধ্যমকু সূচনা প্রদান করবে। সম্বলপুর লোকসভা নির্বাচন মণ্ডলী অন্তর্গত দেবগড় জেলা মধ্য দিয়ে যাইথিবা 49 নম্বর জাতীয় রাজপথে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার সম্বলপুর সাংসদ ধর্মেন্দ্র প্রধান কেন্দ্র সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী নীতিন গডকরি চিঠি লিখে বিরসামুন্ডা ছকরে অন্ডরপাস সহ কলাতিলেবাণী সর্ভিস রোড নির্মাণ অনুরোধ করেছেন। শ্রী প্রধান তাঁর পত্রে উল্লেখ করেছেন এক এই জাতীয় রাজপথে আন্তরাজ্য পণ্যবাহী এবং ট্রাফিক চলাচল সহিত স্থানীয় জনসাধারণ যাতায়াত বৃদ্ধি পাইবার লাগিছে। এথিপাইন দেবগড় বাইপাস আরম্ভে থিবা আম্বেদকর ছক নিকট ওয়াই জংশন ঠারে প্রবল ট্রাফিক সমস্যা উপজুতিবারু সেঠারে এক সর্ভিস রোড ও উপযুক্ত হাইওয়ে লাইটিং ব্যবস্থা সহ এক এলিভেটেড ফ্লাইওভার নির্মাণ করিবা জরুরি হয়ে পড়িছে বলে শ্রী প্রধান চিঠিরে উল্লেখ করিছন্তি। সেইপরি দেবগড় অনুকূল রোড দেই যাইথিবা 21 নম্বর এবং 49 নম্বর জাতীয় রাজপথ একাঠি হইতোয়া বিরসামুন্ডা ছকরে স্লিপ রোড এবং এক অন্ডারপাস নির্মাণ করাযিবা উপরে কেন্দ্রমন্ত্রীকু শ্রী প্রধান প্রস্তাব দেইছন্তি। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। বৈদ্যুতিক বর্জ্যবস্তু কিংবা ই আবর্জনাকু হ্রাস এবং এর পুনঃব্যবহার নিয়ে সচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে আজ আন্তর্জাতিক ই আবর্জনা দিবস পালন করা যাচ্ছে। 2018 প্রতিবর্ষ অক্টোবর মাস 14 তারিখে এই দিবস পালিত হয়ে আসুচি। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে ই বর্জ্যকু ফিঙ্গি দিওন্তু নাহিঁ, পুনঃব্যবহার করন্তু। ব্যক্তিগত তথা আনুষ্ঠানিক স্তরে পরিত্যক্ত বৈদ্যুতিক বর্জ্যবস্তুর উপযুক্ত পরিচালনা এবং পুনঃচক্রণ মাধ্যমে প্রস্তুত উৎপাদগুলিকর ব্যবহারকু প্রোৎসাহন প্রদান করা এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। 2022 মশিয়ারু বিশ্বের 62 নিউত টন ই বর্জ্যবস্তু সৃষ্টি হয়েছিল, সেমধ্য মাত্র 22.3% আনুষ্ঠানিকভাবে সংগ্রহ ও পুনঃচক্রণ করা। নবরাত্রির চতুর্থ দিবসে আজ শক্তিপীঠগুলিকরে রীতিনীতি সহ পূজার্চনা সাঙ্গকু মা কুষ্মাণ্ডা বেশ অনুষ্ঠিত হচ্ছে। দেবী কুষ্মাণ্ডা হচ্ছে তেজ ও প্রতাপর স্বরূপ। সারা ব্রহ্মাণ্ডর সমস্ত বস্তু এবং প্রাণীঙ্কঠারু নির্গত হেউতবা তেজর সৃষ্টিকর্তা দেবী কুষ্মাণ্ডা বলে বিশ্বাস রয়েছে। পৌরাণিক কিংবদন্তী অনুসারে মা দিব্য হস্তরু ব্রহ্মাণ্ডর সৃষ্টি হয়েছিল, এই কারণরু মা কুষ্মাণ্ডা বলে কুহযায়। সিংহবাহিনী মা অষ্টভুজা হস্তরে ত্রিশূল, চক্র, খণ্ডা, অঙ্কুশ, গদা, ধনু, তীর, অমৃতকুম্ভ, রক্তপাত্র ও কমণ্ডল ধারণ করেছেন। মা আরাধনা মনরে সকারাত্মক ভাবনা সহ জীবনের আশা ও আত্মবিশ্বাস জাগ্রত করে। নবরাত্রির এই পবিত্র অবসরে মা সমস্ত জীবনের সুখ সমৃদ্ধি ভরি দিও। বিশ্বপ্রসিদ্ধ মুক্তাকাশ রঙ্গমঞ্চ বরগড় ধনুযাত্রা আসন্তা জানুয়ারী মাস 12 তারিখর আরম্ভ হব। জেলাপা঳ কার্যালয় সম্মিলনী কক্ষে বরগড় ধনুযাত্রা মহোৎসব সমিতির উপদেষ্টা কমিটি ও কার্যকারী কমিটি বৈঠকে এই নিষ্পত্তি নিয়েছে। এতে 2025-26 বর্ষর আয়ব্যয় হিসাব সমীক্ষা সহ ধনুযাত্রা মহোৎসব আয়োজন নিয়ে আলোচনা হয়েছিল। বরগড় ধনুযাত্রার প্রমুখ চরিত্র হচ্ছেন মহারাজ কংস। প্রথম দিনে পিতা উগ্রসেনকু গাদিচ্যুত করে সিংহাসন আরোহণ এবং অন্তিম দিনে শ্রীকৃষ্ণ হাতের মহারাজ কংসঙ্ক মৃত্যু সহ ধনুযাত্রার সমাপন হয়ে। ধনুযাত্রা হচ্ছে গণতন্ত্রের রাজতন্ত্র এবং রাজতন্ত্রের গণতন্ত্রের সমিশ্রণ। মহারাজ কংস হাতিপিঠি বসি নগর পরিক্রমা করে প্রজামানক সুখ দুঃখ বুঝবা সহ আইন অমান্যকারী দণ্ডিত করে। বৌদ্ধ জেলার ভোটর

আকাশবাণী ভবানী পাটনা, সময় বর্তমান দিন 3:10। চলিত অধিবেশনকে শেষ করা পূর্বর শ্রোতাবন্ধু জাঁ রাখত, আজ তৃতীয় অধিবেশনের আম কেন্দ্রের প্রচারিত হওয়ার থাকা কার্যক্রম সম্পর্কের সূচনা। অপরাহ্ন 5টার প্রচার করব প্রায়োজিত কার্যক্রম উমাঙ্গ। অপরাহ্ন 5:30 যুববাণী ক্রমে শুণবে খেল ও খেলাড়ি। সন্ধ্যা 6:30 সমন্বিত কার্যক্রম উজ্জ্বল আম দেশ। রাতে 7:25 জেলা।

শ্রোতাবন্ধু, খেল জগতরে যেতবে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা কথা আসে, সেতবে আমার মনক আসে অলিম্পিক গেম সহিত এশিয়ান গেমর নাম মধ্য আসি থাকে। এশিয়ান গেম হচ্ছে এশিয়া মহাদেশর দেশগুলিক মধ্যে আয়োজিত এক বিশাল বহু ক্রীড়া প্রতিযোগিতা। এটি বিভিন্ন দেশর খেলাড়ি মানে নিজ দেশর প্রতিনিধি

এত্র শুনন্তু কার্যক্রম সম্পর্কিত এক বিশেষ সূচনা। 2026 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটকর বিশেষ প্রসারণ কার্যক্রমে 16 অক্টোবর শুক্রবার দিন শুনবে নাটক দেবী ও দানব। রচনা গোপাল ছোটরায়, প্রযোজনা মনোরঞ্জন দাস, প্রসারণ সময় রাতে 10টা। 17 অক্টোবর শনিবার দিন শুনবে গীতনাট্য মহিষাসুর বধ। রচনা গণকবি বৈষ্ণব পাণি, প্রযোজনা রমাপদ নন্দ, সঙ্গীত রাখাল চন্দ্র মহান্তি, প্রসারণ সময় দিন 3টা বাজি 30 মিনিট। 18 অক্টোবর রবিবার দিন শুনবে নাটক দশভুজা। রচনা কবিচন্দ্র কালীচরণ পট্টনায়ক, বেতার নাট্য রূপান্তর মনোরঞ্জন দাস, প্রযোজনা নরসিংহ মহাপাত্র, প্রসারণ সময় দিন 3টা বাজি 30 মিনিট। 19 অক্টোবর সোমবার দিন শুনবে গীতিনাট্য দেবী দয়াময়ী। রচনা শরৎচন্দ্র মূলিয়া, প্রযোজনা গৌর পট্টনায়ক, সঙ্গীত রাখাল চন্দ্র মহান্তি, প্রসারণ সময় দিন 3টা বাজি 30 মিনিট। 20 অক্টোবর মঙ্গলবার দিন শুনবে গীতিনাট্য মহিষা মর্দিনী। রচনা গোপাল ছোটরায়, প্রযোজনা ঝর্ণা দাস, সঙ্গীত ভুবনেশ্বর মিশ্র, প্রসারণ সময় দিন 3টা বাজি 30 মিনিট। শুনুলে 2026 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটকর বিশেষ প্রসারণ সম্পর্কীয় সূচনা।

0: শ্রোতা বন্ধু, এবে পার্বণ ঋতু চালিছি। জগত জননী মাঙ্ক ধরাবতরণরে গাঁরু সহর সবুঠি ভক্তিময় পরিবেশ, মাঙ্ক আবাহনরে সমস্তে মগ্ন। সিদ্ধিদাত্রীঙ্ক সান্নিধ্য পাইবা পাইঁ সমস্তে করুছন্তি প্রার্থনা। তেবে ইয়ারি ভিতরে আম সমস্তঙ্কর গুরুদায়িত্ব রহিছি স্বচ্ছতা রক্ষা করিবা। মাঙ্ক মূর্তি বিসর্জন বেলে সরকারঙ্ক দ্বারা হইতিবা কৃত্রিম পোখরীর ব্যবহার করিবা এবং মূর্তি বিসর্জন পরে তার অবশেষকু পোতি দেবা। এই পার্বণ সময়রে একক ব্যবহৃত প্লাস্টিকর ব্যবহার কম করিবা এবং অলিয়া আবর্জনাকু এণে তেণে ন পকাই ডস্টবিনরে পকাইবা। গহলি স্থানকু যিবা নাহিঁ প্রদূষণরু রক্ষা পাইবা পাইঁ। মুহরে মাস্ক পিন্ধিবা, ব্যক্তিগত স্বচ্ছতাকু গুরুত্ব দেবা, বাহার খাদ্য গ্রহণ করিবা নাহিঁ, দূষিত পানি পিইবা নাহিঁ। এপরি সতর্কতা অবলম্বন কলে আমি সুস্থ রহিবা। তেবে এই পরিপ্রেক্ষীরে আজ রহিছি বিষয় পার্বণ সময়রে স্বচ্ছতার আবশ্যকতা। এ সম্পর্কে কহুছন্তি লেখক তথা স্তম্ভকার বিদ্যাধর মহারণা।
1: শারদীয় পূজা মহোৎসবর মুখরিত হয়েছে সহর গ্রামাঞ্চল। এরপরে আসব রাবণ পুড়ি, গজলক্ষ্মী পূজা ও মহাকালী পূজা, মৃন্ময়ী মূর্তি, অপূর্ব সাজসজ্জার মেঢ়, সঙ্গীতের আসর ও রাবণ পুড়ি, আতশবাজি।

তলিয়া কুল ত ধুব গুহালি কথা কহিবাকে বড়া ছয়েলি দেবার নেবার কিছি নাহিঁ অটিলা উড়ারে বগ জগি অছে অটিলা উড়ারে বগ জগি অছে

গলামালি মোর কই সুন্দরী, তোর লাগি প্রাণ যাউছে ঝুরি, তোতে হেতু করি করি। তুই মোকে যদি মনা করি দেলে, তুই মোকে যদি মনা করি দেলে, মুই মরি জীবি ঝুরি ঝুরি, কুরে ফুল মৌল রস তোল ছালিকে গুলা।

বাউস মারিলি জুলি কে জুলি হো ফুরলি ঝর্ণে বুলি বুলি ফুরলি ঝর্ণে বুলি বুলি ফুরলি ঝর্ণে বুলি বাউস মারিলি জুলি কে জুলি হো ফুরলি ঝর্ণে বুলি বুলি ভালো লোক বলি করে ই হেলি ভালো লোক।

0: कज छोड़ो ये फसाना।
1: হীর রাঞ্ঝা কথাচিত্রর পরবর্তী গীতটি কণ্ঠশিল্পী এলে লতা মঙ্গেশকর, গীতরচনা ক্যাফি আজমি, সঙ্গীত নির্দেশনা মদন মোহন।